0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকর্ষণ একটি শ্রুতি নাটক, তার উপস্থিতি। শুনবেন এর প্রথম পর্ব, পড়ে শোনাব শ্রোতাদের মতামত। প্রিয় বন্ধু, আসরের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বন্ধুরা, যেমনটি শুনলেন, আজ এই অনুষ্ঠানে একটি শ্রুতি নাটক পরিবেশন করা হবে। তার উপস্থিতি নামক এই মৌলিক শ্রুতি নাটকটি মূলত পরিবেশিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 23 মে প্রবাসী বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে। এ সম্পর্কে জুন মাসে রবিবারের এক আসরে বিস্তারিত জানিয়েছিলাম। এই নাটকে অংশগ্রহণকারীগণ আমাদের অনুরোধে এনএচকের স্টুডিওতে এসে পুনরায় নাটকটি উপস্থাপন করেছেন, যা আপনাদের দুই পর্বে পরিবেশন করব। আজ শুনবেন নাটকটির প্রথম পর্ব। তবে এর আগে আসুন অংশগ্রহণকারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
1: আমি কলশন দত্ত, অভিনয় করব অজয় আর অভিকের চরিত্রে।
2: আমি অনিন্দিতা দত্ত, অভিনয় করব শ্রাবণীর চরিত্রে।
3: আমি অজন্তা গুপ্ত, মায়ের চরিত্রে অভিনয় করব।
4: কথকের ভূমিকায় আমি থাকব রঞ্জন গুপ্ত।
0: তার উপস্থিতি নাটকের দুটি পুরুষ চরিত্রে অভিনয়কারী কলশন দত্ত স্বয়ং এই নাটকের রচয়িতাও। নাটকটির রচনার প্রেক্ষাপট সম্পর্কে তিনি জানান, রবীন্দ্রনাথ আছেন আমাদের সকলের হৃদয়ের অভ্যন্তরে, কি আশ্চর্য তার সৃষ্টি। আমরা যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, তার প্রতিটি মুহূর্তের অব্যক্ত অনুভূতির প্রকাশ খুঁজে পাই তার কোনো না কোনো রচনার মধ্যে। প্রেমের বিরহ বেদনাই হোক কিংবা ঈশ্বরকে পূজা নিবেদন, তাঁর উপস্থিতি আমরা প্রতিটি মুহূর্তে অনুধাবন করি। রবীন্দ্রনাথ রচিত সমস্ত গল্প, কবিতা, গান শুধু সেই যুগে সীমাবদ্ধ তা নয়, তাঁর লেখা এখনও একইভাবে আমাদের সবার জীবনের প্রতি মুহূর্তে প্রযোজ্য। সেই প্রেক্ষাপটে লেখা আমাদের শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। তাহলে বন্ধুরা, শুনুন নাটক তাঁর উপস্থিতি। আজ শুনবেন এই শ্রুতি নাটকের প্রথম পর্ব।

ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনতে বা কবিতা পড়তে ভালো লাগতো অভিকের। খুব ছোটবেলাতে বুঝতো না অধিকাংশ গানের মানে, তবু শুনতে ভালো লাগতো। মধ্যবিত্ত পরিবার, বাবার সাধারণ চাকরি, তাই নিজের বন্ধুদের মতন দামি খেলনা সে কখনোই পায়নি। বলাই বাহুল্য, সে নিজেও কখনো চায়নি। ছোট থেকেই যা চায় অভিক তা মুখ ফুটে বলে উঠতে পারে না, শুধু শুনতে চাইতো রবি ঠাকুরের গান। পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র অভিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। কলকাতার একটি ভালো কলেজে পড়ার সুযোগও পায়। অভিকের একটা নিজস্ব জগৎ ছিল, সেই জগতে বন্ধুর সংখ্যা বরাবরই কম। কলেজে ঢোকার পর কম বন্ধু নিয়ে শান্তভাবে চলা তার জীবনে হঠাৎ এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটল। কলেজে র্যাগিং এর সময় সিনিয়ররা যাকে খুশি ধরে গান, কবিতা বা তাদের যা ইচ্ছে তাই করতে বলতো। অকারণে এই শাস্তির কোনো কারণ অভিক খুঁজে পেত না। এরকম আতঙ্কে দিন কাটানোর সময় একদিন হঠাৎ তার কানে ভেসে এসেছিল একটি গান।

0: শ্রাবণী অভিকারি ক্লাসে পড়ে মেয়েটি, বাড়ি বালিগঞ্জে, বাবার বিরাট ব্যবসা। এর আগে শ্রাবণীকে কয়েকবার দেখেছে অভিক, গাড়ি করে কলেজে আসে, নিজের মতন থাকে, আর মুখে একটা টিপিক্যাল দক্ষিণ কলকাতার অহংকারী ছাপ সদা বিরাজ করে। তাই কথা বলার সাহস অভিক কখনো করেনি, কিন্তু আজ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন চোখটা আটকে গেল তার।
1: কি অসাধারণ, কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া।
0: সেদিন ক্লাস শেষ হবার পর সারাদিনের সঞ্চিত সাহস নিয়ে অভিক জিজ্ঞাসা করেছিল,
1: তুমি তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই, তুই শিখবি?
1: না না, মানে আমি,
2: ভয় নেই, জোর করে শেখাবো না, ইয়ারকি মারছিলাম। না, গান শিখিনি আর শেখাইও না, তবে রবি ঠাকুরের গান আমার গাইতে ভালো লাগে। নাম কি?
1: কার? ও সরি সরি, অভিক, অভিক সেনগুপ্ত। তোমার নাম তো শ্রাবণী, তাই তো? না মানে সিনিয়রদের যখন বলে তখনই জানলাম।
2: বাবা ভালো মেমরি দেখছি তোর।
0: শুরু হলো কথোপকথন, গড়িয়ে গেল দিন, কাটলো মাস, অচিরেই গড়ে উঠলো এক নিবিড়।

0: পরিষ্কার করে বলবি?
1: চাকরি
0: কার?
1: আমার দাদার। অনেকদিন ধরে চেষ্টা করছিল জানিস, এতদিন পর ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মুখ তুলে চেয়েছেন। ওই আমাদের তো আর ওই অনেকের মতন সচ্ছল পরিবার নয়, তাই এটা আমাদের কাছে দারুণ খবর।
0: বাজে বকিস না তো, এটা তো সত্যি দারুণ খবর। ভাগ্যের দেবীর কথা আমি জানি না, কিন্তু আমাদের সবার মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন, খুঁজে নেবার দায়িত্ব নিজেদের। রবি ঠাকুরের কৃপণ কবিতাটা পড়েছিস? ওই যে, আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতে ছিলাম এ কোন মহারাজ।
1: যা বলেছিস, কেন সেই গানটা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
0: সব বুঝলাম, তবে এইবার কিছু না খেলে আমার ভিতরের ক্ষুদার দেবী আমায় ক্ষমা করবে।
1: চল কিছু খাওয়া যাক।
2: আবার কোনো কোনো দিন তাদের কেটে যেত রবীন্দ্রনাথের লেখা বিশ্লেষণ করার তর্কে, কখনো গানের ভাবার্থ, কখনো বা গল্পের রূঢ়তা। অভিকের যে কি ভালো লাগতো সেই সব কারুর সামনে সে তা প্রকাশ করতে পারত না, তর্কের মধ্যেও কত আনন্দ।
1: এই বিষয়ে তোর সাথে আমার কোনোদিনই মতের মিল হবে না।
0: তা না হওয়াই ভালো, আজকাল এই গানটা ভক্তিগীতি হিসেবেই লোকে বেশি শোনে, স্বামীজির এটা ফেভারিট রবীন্দ্রসঙ্গীত।
1: আচ্ছা তাই যদি হয় তাহলে এই লাইনটা শোনো।

0: তারা। এই গানটি কবি নিজের অত্যন্ত প্রিয় নতুন বৌঠানের উদ্দেশ্যে লিখেছিলেন। এত সুন্দর প্রেমের লাইন ভক্তিগীতি হিসেবে কি করে মানায় বলতো?
1: দৃষ্টিভঙ্গিটা পাল্টা, এটা তো ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য।
0: আচ্ছা বেশ, তাহলে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এই যে তুই এখন চলে যাবি, তারপর কাল নয় পরশু নয় সে সোমবার গিয়ে তোর দেখা পাবো, সেই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নয়?
1: কি বলতে চাস বলতো তুই?
0: না না না, মানে ধর ফর এক্সাম্পল এই শুদ্ধ স্বর সারেগা, দেখ কত আনন্দ এই সুরে, কিন্তু যেই গাটা আমি কোমল করে দেব সারেগা, দেখ কত দুঃখ চলে এলো, এত বেদনা কি ভক্তি গীতে পে ভালো লাগে বলতো?
1: কথা ঘোরাস না অভিক, আমি জানি তুই কি বলতে চাইছিস। আর সেকেন্ডলি, মাঝে মাঝে গানটিতে কোমল গান এই স্বরবিতানটা আর একবার দেখে নে।
0: আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
1: বাবা, খুব ভারী ভারী শব্দ বলছিস দেখছি। হ্যাঁ, তবে উদাসীনতা নয়, হয়তো আমি জানি না, প্রেমের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারোর জন্য অপেক্ষা করে থাকার মধ্যে যেমন প্রেম আছে, তেমনি কারোর কাছে একসাথে বসে কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের ভেসে যাওয়া দেখার মধ্যেও প্রেম আছে। টিপিক্যাল আমি তোমাকে ভালোবাসির মধ্যে আমি কোনো গভীরতা খুঁজে পাই না।
0: তবে আমি যদি বলি, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, সেটাকেও কি অগ্রাহ্য করবি?
1: বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করছিস?
0: এর থেকে ভালো প্রকাশভঙ্গি তো আমার জানা নেই।
1: অভিক, আমার তোকে ভালো লাগে, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমার অভিকের মতো এক বন্ধু আছে। তোর সাথে থাকতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সম্পর্কের সঠিক নাম আমার জানা নেই।
0: আচ্ছা তাই যদি হয়, তাহলে কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে।
1: তুই কি নিশীতে গল্পটা পড়েছিস?
0: হ্যাঁ পড়েছি তো, ওই জমিদার দক্ষিণাচরণ বাবু তার প্রথম স্ত্রী বিয়োগের পরে আবার বিয়ে করেন, আর প্রথম স্ত্রীর গলার আওয়াজ ওনার কানে বারবার ভেসে ভেসে আসতে থাকে, বেশ ভয়ের কিন্তু বল।
1: হ্যাঁ ঠিক, তাহলে বল ওই গল্পের সব।

0: ইম্পর্টেন্ট লাইনটা কি?
1: সবথেকে ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ওকে ওকে ওকে গো,
0: ফুল মার্কস। কে মোরে ডাকিবে কাছে, কেউ ডেকে দেখুক, আমি ভূত হয়ে ঠিক এই লাইনটাই বলবো, ওকে ওকে ওকে গো। এই দেখেছিস তো কত দেরি হয়ে গেল, তোর সাথে গল্প করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আসছি মা।
2: কি ব্যাপার রে তোর, এত দেরি হয়ে গেল, আমি ড্রাইভারকেও ফোন করলাম, এখনো কলেজে, কি করছিস?
0: মা, আমি তো তোমাকে বলেছিলাম আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আসছি। চলি রে, মনে রাখিস, ওকে ওকে ওকে গো। আর বাই দ্য ওয়ে, কাল নয় পরশু নয়, সেই সোমবার আবার যখন আমার দেখা পাবি, সেদিন না হয় বলবো, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। চলি।
3: অভিক কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, শেষের ওই কথাটা তাকে ভাবিয়ে দিয়ে গেল। যে ভাবনা ভাবতে মন সব সময় ব্যাকুল হয়ে থাকে, এ কি তার ইঙ্গিত? সে কি নিজের মনেই খেলাঘর বাঁধতে লেগেছে? শ্রাবণীর গাড়িটা শহরের ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া অবধি সেদিকেই তাকিয়ে রইল সে। কত পার্থক্য তাদের বড় হয়ে ওঠার মধ্যে! তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকবার ভেবেছে অভিক, কিন্তু কোনোবারই সেই ভাবনার তল খুঁজে পায়নি। শ্রাবণীর চলে যাবার সময়টা মনে এক গভীর শূন্যতা অনুভব করে, আবার দেখা হবে তো? তাদের এই মধুর সম্পর্ক এখন যেন গোধূলির রং মেখে রঙিন হয়ে আছে, কিন্তু অদূরে যে রাত্রি অপেক্ষা করছে তার অন্ধকারের গাঢ়তা যে কতটা তা সে অনুমান করতে পারল না। শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে।

0: এতক্ষণ শুনলেন তাঁর উপস্থিতি নামক শ্রুতি নাটকটির প্রথম পর্ব। এর দ্বিতীয় এবং শেষ পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহের কথামালা জাপান থেকে অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: এবারে অন্য প্রসঙ্গ, তেসরা মে রবিবারের আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট ছাড়াও ছিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে প্রতিবেদন। আসরটি শুনে মুনির আহমদ ফেসবুকে লিখেছেন, সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলাম, ভালো লেগেছে, খুবই সুন্দর, মন্তব্য করেছেন শহীদুল ইসলাম। এরপর 15 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় পিঠা উৎসব নিয়ে একটি ভিডিও অন ডিম্যান্ড। এটি দেখে মুনির আহমদ লিখেছেন, হাসান হাবিবের উপস্থাপনায় পিঠা উৎসবের বর্ণনা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে নূর আলম, শহীদুল ইসলাম এবং সাইফুল ইসলামেরও। ভালো লাগার কথা জানিয়ে বাংলাদেশ দূতাবাস এবং NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ।
0: এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে 2027 সালের 3রা মে পর্যন্ত। যাদের দেখা এখনো বাকি তারা অবশ্যই দেখুন।
1: হ্যাঁ, আমিও দেখেছি, নানা রকমের অসংখ্য পিঠা সেদিন পরিবেশন করা হয়েছিল, একেবারে বৈচিত্র্যময় সম্ভার। বিশেষ করে জাপানি অতিথিরা এত রকমের পিঠা চেখে দেখার অভূতপূর্ব এক অভিজ্ঞতা অর্জন করেছেন আশা করি। আমার তো মনে হয় এমনকি প্রবাসী বাঙালিদের জন্যও এটি ছিল এক বিরল সুযোগ।
0: ঠিক বলেছেন অজন্তাদি। যাই হোক, এবারে হাতে আছে ভিডিও ক্লিপ নিয়ে মতামত। 26 জুন পোস্ট করা এক ক্লিপে কিয়োতোর কিতানু তেনমানগু মন্দিরে অনুষ্ঠিত চিনোয়া কুগুরি নামের এক ঐতিহ্যবাহী আচারের কথা জানানো হয়েছিল, যেখানে দর্শনার্থীরা সুস্বাস্থ্য কামনা করে ঘাস দিয়ে বানানো একটি বিশাল বৃত্তের মধ্য দিয়ে হেঁটে যান।
1: ক্লিপটি দেখে তপন বর্ষাক লিখেছেন, জাপানিদের সুন্দর রীতি সম্পর্কে জানতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো লাগার কথা লিখেছেন জাহাঙ্গীর আলম এবং নওগাঁর আলী আহমেদ আরিফও। আর শঙ্কর হালদার লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, ভারতীয় এবং জাপানি চিন্তাভাবনায় অনেক সময় বেশ মিল লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক বলেছেন বন্ধু, কিছু কিছু লোকাচার ও প্রথার মধ্যে মিল দেখতে পাওয়া যায়। মতামতের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। প্রিয় বন্ধু, আপনাদের জানাই এই মুহূর্তে জাপানে লোকজন সপ্তাহান্তের সাথে সরকারি ছুটি মিলিয়ে পরপর কয়েকদিনের ছুটি উপভোগ করছেন। সেপ্টেম্বরে এরকম পরপর ছুটি 2015 সালের পরে এই প্রথম পাওয়া গেল। সেপ্টেম্বরের তৃতীয় সোমবার হচ্ছে কেইরো নোহি, বয়োবৃদ্ধদের সম্মান ও কৃতজ্ঞতা জানানো এবং তাদের দীর্ঘ জীবন প্রাপ্তি উদযাপনের দিন। এবছর এই দিনটি পড়েছে আগামীকাল 21 সেপ্টেম্বর।
0: 23 সেপ্টেম্বর সুবুন নোহি বা অটম ইকুইনক্স ডে উপলক্ষে ছুটি, যে দিনটিকে জাপানিরা গ্রীষ্মের শেষ এবং শরতের আগমনের দিন হিসেবে গণ্য করেন।
1: আর দুটি সরকারি ছুটির মাঝখানের দিনটিকেও ছুটি ঘোষণার জাপানি আইন অনুসারে 22 তারিখও ছুটি। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই ছুটি কিন্তু এক সুবর্ণ সুযোগ, বহু লোক বেরিয়ে পড়েছেন বেড়াতে। প্রিয় বন্ধু, এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সায়োনারা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。 This is
1: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22শে সেপ্টেম্বর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। একটি বিশাল ও শক্তিশালী তাইফুন জাপানের ইজু দ্বীপপুঞ্জের খুব কাছে রয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি টোকিও জেলার ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরের জন্য পঞ্চম স্তরের জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটির কর্মকর্তারা জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। পঞ্চম স্তরের জরুরি সতর্কতা হল আবহাওয়া এজেন্সির 1 থেকে 5 ভিত্তিক স্কেলে সর্বোচ্চ সতর্কতার স্তর। কিছু প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যেই ভূমিধস ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এজেন্সির কর্মকর্তারা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়া যদি অত্যন্ত বিপজ্জনক মনে হয়, তবে পাহাড়ের খাড়া ঢাল ও ঝর্ণা থেকে যথাসম্ভব দূরে সরে যেতে অথবা ভবনের উঁচু তলায় চলে যেতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন। কান্ত অঞ্চলে ইতোমধ্যেই বাড়িঘরের ক্ষতি হয়েছে। টোকিওর পূর্বে চিবা জেলার সাকুরা শহরে একটি বাড়ির পেছনের পাহাড়ের ঢাল ধসে পড়ে প্রায় 10 মিটার এলাকা চাপা পড়েছে এবং বাড়িটির জানালাগুলো ভেঙে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে সোমবার দুপুর পর্যন্ত তাইফুন দুজুয়ান জাপানের দক্ষিণের জলভাগের ওপর দিয়ে ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। কান্ত, কোশিন, তোকাই এবং তোহুকু অঞ্চলে ব্রজসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে ঘন্টায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা ভূমিধস ও প্রবল বাতাসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা নিচু এলাকায় বন্যা, ফুলে ওঠা বা উপচে পড়া নদী এবং উঁচুর ঢেউ সম্পর্কেও জনগণকে সতর্ক করছেন। জাপান সরকারের তথ্য মতে দেশটির মোট জনসংখ্যার মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষের হার নতুন রেকর্ড ছুঁয়েছে। একই সাথে প্রবীণ কর্মজীবী মানুষের সংখ্যাও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার জাপানে বয়স্কদের প্রতি সম্মান দিবস পালনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী 15ই সেপ্টেম্বর পর্যন্ত জাপানে 65 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল 36.24 মিলিয়ন, যা 2025 সালের তুলনায় প্রায় 20,000 বেশি। মোট জনসংখ্যার মধ্যে প্রবীণদের হার ছিল রেকর্ড 29.6%, যা গত বছরের তুলনায় 0.2 শতাংশ পয়েন্ট বেশি। জাতিসংঘের প্রকাশিত পূর্বাভাসের ভিত্তিতে 40 মিলিয়নের বেশি জনসংখ্যা বিশিষ্ট 39টি দেশের মধ্যে প্রবীণদের এই অনুপাত ছিল সর্বোচ্চ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। মন্ত্রণালয়ের অপর এক সমীক্ষায় দেখা গেছে জাপানে প্রবীণ কর্মজীবীদের সংখ্যা গত বছর রেকর্ড 9.43 মিলিয়নে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 1,30,000 বেশি। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের মধ্যে কর্মসংস্থানের হার ছিল 26%, যা আগের বছরের চেয়ে 0.3 শতাংশ পয়েন্ট বেশি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কয়েক দশক আগে উত্তর কোরিয়া চরদের মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের দুই আত্মীয় সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেছেন। অবশিষ্ট অপহৃত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় তারা মার্কিন সরকারি কর্মকর্তা ও আইন প্রণেতাদের সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করছেন। দুই আত্মীয়ের একজন হলেন ইয়োকোতা তাকুইয়া, যিনি অপহৃত ব্যক্তিদের পরিবারবর্গের একটি সংগঠনের নেতৃত্বে রয়েছেন। তার বড় বোন মেগুমি জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকা অবস্থায় অপহৃত হয়েছিলেন। অপরজন হলেন ইজুকা কোইচিরো, যার মা তাগুচি ইয়াকোকে অপহরণ করা হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র এক বছর। তারা দুজন স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন। এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে সমবেত হবেন। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, চলমান সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত জানিয়েছে তেহরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে ঘোষণা দেন। এই পরিষদ ইরানে কূটনীতি ও জাতীয় প্রতিরক্ষা তত্ত্বাবধান করে থাকে। সাতটি শর্তের সবকটির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে তিনি লিখেছেন যে ওয়াশিংটন যদি নিজেদের তৈরি করা এই সংকট থেকে বেরিয়ে আসতে এবং আরও বেশি জড়িয়ে পড়া এড়াতে চায়, তবে ইরানের অধিকার ও শর্তাবলী মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এই পোস্টটি করার আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্তগুলো জানানো হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। তিনি ইরানের দাবি করা শর্তগুলোর তালিকা দিয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধের অবসান এবং অবরুদ্ধ করে রাখা সম্পদ মুক্তি দেওয়া। তিনি একটি চূড়ান্ত যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতির বিষয়টিও জানিয়েছেন। এই শর্তগুলো শেষ পর্যন্ত আলোচনার পুনরারম্ভের দিকে নিয়ে যাবে কিনা তা এখন দেখার বিষয়। উত্তর কোরিয়া কিভাবে নিষেধাজ্ঞা আড়াচ্ছে তা পর্যবেক্ষণকারী একটি দল জানিয়েছে, 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ায় কর্মরত উত্তর কোরিয়ার শ্রমিকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দলটি আরও জানায়, এই শ্রমিকদের মধ্যে কেউ কেউ সামরিক কাজে ব্যবহারের জন্য ড্রোন তৈরিতে নিয়োজিত রয়েছে। বহুপাক্ষিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ 11টি দেশ এই দলটি গঠন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের শেষ নাগাদ আনুমানিক 15,000 থেকে 30,000 উত্তর কোরীয় নাগরিক রাশিয়ায় কর্মরত ছিলেন। এতে বলা হয়েছে, এই শ্রমিকদের মধ্যে একটি বিশেষ দল রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে অবস্থিত আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিয়োজিত রয়েছে, যেখানে তারা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রুশ সশস্ত্র বাহিনীকে সরবরাহ করা সামরিক ড্রোন উৎপাদনের সাথে জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে রাশিয়া শিক্ষার্থী ভিসাধারীদের কাজ করার অনুমতি দিয়ে আইন সংশোধন করার পর এই সংখ্যা বৃদ্ধি পায়। আইনটির সুযোগ নিয়ে উত্তর কোরীয় কর্মীদের শিক্ষার্থী সাজিয়ে কাজে লাগানোর একটি ফন্দি আটা হয়েছিল।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামী মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: মেরন পাফে দে গোজাইমাস। ওয়াইসো
3: タム、ユウキさんとどこで会ったの？
2: ベトナムです。小学校でボランティアをしました。一緒に歌ったり踊ったりしました。
3: そうだったの。
2: はい、ユウキさんに会いたいです。
0: エバレプロティティラインエルオルトジェネナワジャー。ウ
1: ェイトレスバドカネンナリコルミパフェニエシェボルレン。
4: メロンパフェでございます。
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিষয় প্রকাশ করে বলে,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করল,
0: তাম সান, ইউকি সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
2: ভিয়েতনামে।
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম। আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি।
1: তাম বলে চলল,
0: হ্যাঁ আমি ইউকি সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি। তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
5: ঈশ্বনী
0: মানে হলো একসঙ্গে,
5: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
5: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
5: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
5: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
5: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
5: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
5: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
5: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা। তাই সে বলেছে উতাত্তারি ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
5: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
5: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা।
0: এবারে একটি নমুনা সংলাপ। একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
6: হোক্কাইদো তে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
6: হোক্কাইদোতে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদোতে কি কি করবেন?
5: হোক্কাইদোতে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
5: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
6: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
5: ハイキングをしたり。
0: কথাটি হলো
5: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
5: 温泉に入ったり。
0: কথাটি
5: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ। এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
5: স্টাই দেস।
0: খেয়াল করেছেন তো, তারি রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে।
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন।
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
0: আরো উদাহরণ দেয়া যাক। মনে করুন আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন। আপনি যদি বলতে চান আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি, তাহলে জাপানিতে কিভাবে বলবেন? জানিয়ে রাখি, কেনাকাটা বা শপিং করা মানে হল
5: কাইমোনো সুরু।
0: আবার এই
5: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
5: স্টারি।
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
5: উমিদে ওয়োগু।
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
5: ওয়োইদারি।
0: এবার তাহলে চেষ্টা করুন।
6: কাইমোনো ও শিতারি উমিদে ওয়োইদারি শিমাশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে,
2: ঐশো।
0: কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
5: ঐশি।
0: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে, তাহলে বলুন
5: ঐশো।
1: এবার আপনাদের পালা।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
4: মেলন পাফে দে গোজাইমাস। ওইসো।
3: তাম, ইউকি-সান তো দোকো দে আত্তা নো?
2: বেতনাম দেস। শোগাক্কো দে ভলান্টিয়া ও শিমাশিতা। ইশশো নি উতাত্তারি, ওদোত্তারি শিমাশিতা।
3: সো দাত্তা নো?
2: হাই। ゆうきさんに会いたいです。
6: 食いしん坊カイトにお任せ。
1: エバレルパーボカイトアプナルボジョンミシャロド。
0: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
0: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্টকেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাঁপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিমবিচি বা ডাল জাতীয় শস্যের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেছে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
1: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
0: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন অবশ্যই।
1: তাহলে আগামী আসরে দেখা হবে।
7: HK World Radio Japan Tokyo